0: FM 드래그밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠.
1: Food intolerance or allergies laga symptoms do vomiting, diarrhea, pet bika, skin rashes, chehara jiba aro lips phulija, sas lobole duk pa khana se. Itu khan laga karan tu khalua kunba gaute namila karune hobo pare. Khalua packets te kunba ingredients gaute namila laga jankari khan likhi kina thaka tu bhal para puri lobi. Itu likha khan tu iniga hobo pare may contain allergen, nohoilebi lactose free, gluten free. খালুয়া গাওতে নামিলা খান তু না কিনিবি যুন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পড়া বানা সামান খান না খাব লাগে আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খান তু আটা ময়দা খান না খাব লাগে খালুয়া পড়া অ্যালার্জিক রিয়াকশন বেশি হইলে ডক্টর লগতে চাই লবি ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড।

গুড মর্নিং, ইটু আকাশবাণী কহিমা ফুজুর লাগা খবর পড়ি আছি ইমকং নংলা। আসাম রাইফেলস ট্রেনিং সেন্টার এন্ড স্কুল ARTC and ASPRA 3 মাইল চিমুকুটি মাটি 18.8 একর্স মাটি অকুপাই করে থাকাতেও এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডিমাপুর এয়ারপোর্ট চিমুকুটি মাটি বনাবলে ফেজ ওয়ান কারণে দিয়ে দিয়েছে। হেন্ডিং আর টেকিং ওভার কারণে একটা জয়েন্ট এক্সিকিউটিভ মিটিং যা কালি অফিসিয়ালস কান এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, আসাম রাইফেলস, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন বা যোগ লই কিনা রাখিছে। যোগ লওয়া খান্ডে APD ডিমাপুর এয়ারপোর্ট মুয়াপুঙ্গান কমান্ডেন্ট KD শর্মা, নম্বর 2 ব্যাটালিয়ন ARTC and S সেক্রেটারি AIR সেল, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সন্তিওয়া পাঙ্গাইয়ার, ডেপুটি কমিশনার চিমুকটিমা পুলাঞ্জন আর OSD ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এম আবেব ইজং দোসরা অফিসিয়ালস কান বা যোগ লৈছে। অফিসিয়ালস পা মিলাই কিনা ফর্মাল হেন্ডিং ওভার আর টেকিং ওভার কাম শুরু না করে আগতে আইডেন্টিফাইড এরিয়া টু ইন্সপেক্ট করেছে। মিটিং সময় দি ARTC and S নিচে দি বাকি থাকে মাটি দু এয়ারপোর্ট লাগা প্রপোজ ফেজ টু বানাবলি কারণে ট্রান্সফার করবলি কারণে চর্চা করেছে। অফিসিয়ালস পা কৈছে কি বাকি থাকে এরিয়াস কারণে ট্রান্সফার কাম না করে আগতে কম্পিটেন্ট অথরিটিস বা আদেশ দিবলি লাগিব। সিনিয়র বিজেপি লিডার শুভেন্দু অধিকারী পর ওয়েস্ট বেঙ্গল নতুন চিফ মিনিষ্টার হিসাবে আজই শপথ লোবলে আছে। সরকার লগা শপথ লওয়া সেরেমনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাখবলে আছে।

0: distributorships. India and Singapore agree to enhance information sharing in countering terrorism. Supreme Court expresses concern over rising drug panic in Punjab, calls for fundamental shift in state's policy and nab major traffickers. Supreme Court directs that at least one special court be established to deal with 10 to 15 pending trials in cases propped by the National Investigation Agency. Three-day workshop cum hackathon on agentic AI Saksham under PM Usha begins at Kohima Science College, Autonomous Zotsuma. US President Donald Trump announces three-day ceasefire between Russia and Ukraine, noting that the temporary truce coincides with Russia's Victory Day celebrations commemorating the then Soviet Union's role in World War II. And in archery, Simranjit Kaur advances to the semi-final of women's recurve event at World Cup Stage 2 in Shanghai. That is all we have in this news headlines.
1: Fry kuria homoy tel laga bishi properties kan bodli hoi jai aro eke tel tu bar bar cholaile total polar compounds TPC tu banai jai itu compounds khan tu kao karone biya ase aro itu para kisim bimari ulai de juntu khan ase hypertension atherosclerosis alzheimer's disease aro liver bimari consumers khan laga health tu bachai kina rakhibo karone FSSAI para TPC laga limit tu 25% rakhi kina ase aro itu limit uporte vegetable oil tu na cholabo lage apuni laga health tu bachai kina rakhibole itu kodam khan lobi fry kuribole vegetable oil hi cholabi pariyata cooking oil tu ekbar hi cholabi khalua fry kuri kena bachia tel tu filter kuri kena khali ekbar hi cholabi bachi kena thaka tel tu 2 din bitor te cholai lobi sobji tu komti temperature te fry kuribi tel gorom kuria homoy te tel para dhunga ulabo na dibo lage fry kuria homoy te khalua tukra khan tu kala noha age te bar bar ulai thakibi fry kuribole karune fryer noheli bi stainless steel borton hi cholabi taste aru gun biya naulabo karune loha laga karai khan hi cholabi itu jankari di ase state food safety authority department of health and family welfare আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাতু বেশি হই যায় আছে স্পেশালি বাচ্চা খান আর নওজাবান খান লাগা মাঝতে ইটু খাতু গাও নিমিতে ভাল নাই কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায় কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভিটামিনস আর মিনারেলস খান না থাকে রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাতু ওজন বেশি হয়ে যায় ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁতে ইনফেকশন খান বি হয়ে যায় ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি নারিয়েল পানি সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে জুনটু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে ইটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়েফ এম

0: FM 103 megahertz.
1: Good morning listeners, it is Akashvani Kohima. FM Pragapan 113 megahertz te apni gan program huni thaki se aur eta ko huni hobo Hindi film gan program RJ's choice that is Molaka person Hindi film gan program. So RJ Jacob apni han sab ke welcome kuriya se swagat kuriya se namaste aur salam koi na janai diya se apni khala ka feedback suggestions na le thoughts thaki se kole itu number te likhiwo pare 9436805333 aur likhiwo gane code ase FM space F. তো লিসনার্স কান প্রোগ্রাম শুরু করে দিয়ে আছে পয়লা গীত শুনব আপনাদের আমন মালিক লকাওয়াস্তে আছে ফিল্ম আছে বদলা আর একটু গীত লিখা হয়েছে কুমার মিউজিক দিয়া হয়েছে আমল মালিক

প্রোগ্রামটি একটু সুরা গীত শুনিব। অরিজিৎ সিং লগা অবস্থায় ফিল্ম আছে দ্য স্কাই ইজ পিঙ্ক, আর একটু গীত লিখিয়া হয়েছে গুলজার, মিউজিক দিয়া হয়েছে প্রীতম।

Yes, listeners, আপনি এখানে লাগা মেসেজ একো আহি কিনে আছে তেলিকি আছে গুড মর্নিং আর ডে আর জে স্যার নাইস প্লে লিষ্ট এনজয় করি আছো ফ্রম নাওজান গোলাঘাট আসাম পৰা শ্রী কৰণ গগৈ ভোলা শিৱম বিটু আর মানব কহিনে লিখি কিনে বতা আছে আর তেখান লিখিছে হেভ এ নাইস ডে স্যার থ্যাংকস কহিনে লিখি আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ইউ টু হেভ এ নাইস ডে এনাদার মেসেজ লিখি আছে গুড মর্নিং আয়ালে গানা মন ছুঁই আছে দেই দেয়ার আর যে একদম বেশি বেশি খুশি পাই আছে দেই আয়ালে থ্যাংকস কান্দি বলেবি মন আজি লাগা ট্র্যাক ইটুহে গানা কত কোয়াটু কইনা দানিয়েল মোমিনে লিখি কিনা বতাই আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ দানিয়েল আপনি লিখি কিনা বতাই দিয়া কারণে আর এতে আকৌ লিখি আছে আর যে জেকবসে থ্যাংক ইউ ফর প্লেয়িং সং ও বান্দিয়া লিসনার্স আছে দুর্গেশ নাগানপুরি আর গোলু নাগানপুরি ওয়েল থ্যাংক ইউ সো মাচ দুর্গেশ জি অ্যান্ড গোলু জি ফর ইয়ার মেসেজ তো নেক্সট গানা শুনব মোহিত চৌহান লগাও আছে ফিল্ম আছে নোটবুক আর এই গীত লিখিয়া হয়েছে কৌশল কিশোর আর মিউজিক দিয়া হয়েছে বিশাল মিশ্রা এন সময় 10 বাজি হওয়ালে আপনি গান শুনিয়া হব ট্রাফিক আপডেট

Well, ste scan je rekao meseč likina pata se namaskar je rekao sir koigena jogendra rongpi dharam kiri rongpi aro sonali ngtp sarhi jan karbian long asam pra tekan likina pata se well itahan likhiya to ekdam itu complaint likhiya ni jina se july mahina te 2025 te bi tekan request play kurana kunu rgb koigena likhiya se aro itiabi me mahina se 2026 laga itu te bi এনেকুৱা হ'ব নে কি কোনে লিখি আছে ৱেল যোগেনীয়া ৰংপি আৰু ধৰমগিৰি আৰু সোণালী এং টি পি আই হোপ মই থকা দিন যে আপুনি হ'লা ৰিকুৱেষ্টটো নাবাজাটো কোৰিয়া নাই অলা মইতো সদায় বাজাই দিয়ে আপুনি হ'ল লগা নামটো মই জানে সেইটো কাৰণে আই ডোণ্ট থিংক আপুনি হ'ল এইটোতে আপুনি হ'ল এনেকুৱা লিখিবলৈতো ঠিক নহয় অলা কোনে মই জনাই দিয়া আছে কেলে মানে মই আপুনি খেলা ৰিকুৱেষ্টটো বেছিবাৰ বজাই দিছে যোগেনীয় ৰংপিলা নামটো মই বেছি ইয়াত আছে এণ্ড ধৰমগিৰি হ'লে বি সোণালী এং টি পি হ'লে বি মই পুৰি থাকে তো মই এইটোতো জানি আছে মই বজাই দিছে কিনা বাট এনিৱে আপুনি হ'ল লিখি কিনা পঠাই দিয়াৰ কাৰণে আপুনি হেঙ্কি বেছি থেংকছ কৰি জনাই দিয়া আছে আৰু ইয়াতে অভিজিৎ বগাজন বা তাই বি লিখি আছে গুড মৰ্ণিং আৰু জেকব ছাৰ প্লে লিষ্টটো খুব ভাল আছে শুনি কিনে এনজয় কৰি আছে কৈছে ৱেল থেংক ইউ ছ' মাছ অভিজিৎ লিখি কিনে পঠাই দিয়াৰ কাৰণে আৰু ইয়াতে লিখি আছে একটা মর্নিং লাগা শায়রি লিখি না পতা আছে এই আছে দুর্গেশ নাগানপুরিয়ে লিখিছে থকনপুর সে ফ্রেশ নগর তক আনে ওয়ালি নিন্দিয়া এক্সপ্রেস প্রভাত নগর পৌঁছ চুকি হে যাত্রীও সে অনুরোধ হে কি ও আপনে হসিন সপনো সে জাগ যায় গুড মর্নিং আপকে পসন্দ গানে লাগাতার এফ এম ট্রাগোপন 103 মেগাহার্টজ পর কইনা লিখে আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ দুর্গেশ জি ফর ইয়র বিউটিফুল শায়রি তো নেক্সট গানা কো শুনিব অরিজিৎ সিং মিথুন আর আকাঙ্ক্ষা শর্মা লাগা বসে আছে ফিল্ম আছে স্যাটেলাইট শঙ্কর আর গীত লিখা হয়েছে আর মিউজিক দিয়া হয়েছে মিথুন

ये देखो मैसेज एकटा आइकिन आछे गुड मॉर्निंग जे आर जे सर नाइस प्लेलिस्ट एन्जॉय करी आछे कोइने लिखे आछे फ्रॉम नौजान गोलागत असम प्र श्री करण गोगोय भुला शिवम बित्तु संतोष बाबू एंड मानप कोइने लिखे आछे आर तिखान लिखे आछे हैव अ नाइस डे कोइना लिखिसे वेल थैंक यू सो मच अपनी हम सब के एंड अपनी हम सब भी हैव अ नाइस डे तो প্রোগ্রাম বেশ শেষ করবলে টাইম হয়েছে যে কারণে প্রোগ্রাম শেষটি শুনব আপনাদের জুবিন নাউটিয়াল আর ধবানী ভানুশালী লকা ওয়াস্তে আছে ফিল্ম আছে মর জওয়া আর এটি গীত লিখে হয়েছে কুমার মিউজিক দিয়া হয়েছে মিট ব্রোস আর এটি গীত লগতে প্রোগ্রামটি শেষ করিয়া হব কিন্তু সময় 10:20 হওয়ালে আপনি গান শুনিয়া হব ওয়ার্ল্ড নিউজ অ্যান্ড তারপরে ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম আছে আর জেস চয়েস অ্যান্ড দ্যাট উইল বি ফলোড বাই ওমেন টাইম 11 পৰা আছে 11:30 টক আৰু মই 11:30 পৰা আকৌ আপুনি এনেকৈ লগ কৰি হ'ব লাইভ ফোন ইন প্ৰগ্ৰামতে ডেট ইজ হিন্দী ফিল্ম চং লগা চ' আপুনি চব তৈয়াৰ থাকিবি আপুনি ফোন কৰিবলৈ আৰু মই আপুনি ফোনটো একদম ৰখি থাকিব এইটো নিচিনা আপুনি বি ডাইল কৰিবলৈ নাপাহৰিবি আৰু ডাইল কৰি কিনে আপুনি কি পচন্দ গানা লাগে এইটো মই কৈছোঁ বোলে মই আপুনি লগতে কথাও কৰিব এট দ্য চেম টাইম আপুনি পচন্দ গানাটো বি বজাই দিব So once again, good morning and wishing you all a very good day and stay safe.

0: FM 드래그밴 News, Music and Entertainment FM 드래그밴 FM 103 MHz
1: Good morning, my dear listeners. This is Akashvani Kohima, FM Tragopan at 103 MHz. Itia Kohima Town Laga Traffic Update, Homoi Dosbaji Adalaga, Iniga Anidiase. Monkola Bra Lekina PHQ Junction, northbound itute, moderate traffic ase, aru southbound te light traffic ase. PHQ Junction Pralukina Major Junction, itia north south duita tebi, halka traffic ase. TCP gate pralwikina Razu Point, itia north south duita bi halka se. Aru itia Razu Point pra Census Point, northbound te halka se, aru southbound te heavy traffic dikhai di ase. High School Junction pra Census Point, itia north aru south duita bi halka traffic ase. NHK Junction pralwikina Census Point, itia duita site te north south duita de bi halka traffic ase. Hidu thagishi homoi 10 baje adalaga traffic update. হনি থাকিবি 11 বাজি হওয়ালকে লৈ কিনা আকো আহিব আপুনি খান লগা ট্রাফিক আপডেট এতিয়া আমি খান লগা ওয়েস্টার্ন মিউজিক শুরু করি ল হব একটা ব্রেক লৈ কিনা
0: ওয়েফএম ট্রাগোবান 103 মেগাহার্টজ নিউজ মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট ওয়েফএম ট্রাগোবান ওয়েফএম 103 মেগাহার্টজ
2: দংবাই কিসিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লওয়া কুড়িয়া নিমিতে মানুহ লাগা গাঁওতে বিমার কিসিম ওলাই যায় আলাগ নহয় কিনে ক্যালসিয়াম কার্বাইড চুনটু অলপি খাইলেতো আমখান লাগা কলিজা আর দোসরা বডি পার্টস খান দিবি ক্যান্সার ওলাই যায় কেমিক্যাল ইটুতে আর্সেনিক আর ফসফরাস হাইড্রাইড থাকে আর ইটু খাই কিনে গাঁও নিমিতে পয়জনাস হয়েছে কইলে কুমজোর উল্টি আর জলপি যায় আর পেট ছাতি সুকু স্কিন খান্দে জুলিয়া নিচিনা লাগে নাক মুখ আর গলা খান্দে খুজিলি হয় শ্বাস লবলে দুপি পাই যায় আর মানুষ লগা সুকুবি বিয়া করে দিয়ে দাওয়াই নাচুলা টেঙা ফল খানতো সাবলে বিয়া থাকে কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খানতো ক্যালসিয়াম কার্বাইড চলাই কেনে পাকিবলে দিয়া খান হব পারে আমাখান লাগা গাঁও নোকসান কমতি হব নিমিতে টেঙা ফুল খান খা লওয়া আগে সদায় ভাল পারা তোলাবলে ইয়াত করিবি ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ নাগল্যান্ড পড়া পাবলিক ইন্টারেস্ট নিমিতে ইস্যু করে দিয়েছে
1: Welcome back, my dear listeners. Once again, this is your buddy, RJ Veronica, right here at bringing you your Western music. Let's begin with quit playing games.

0: ว่าเอ็ดมสรมลากูทาวิจัยนะ
1: หอยนะหอย
0: ปีริทุยเชมันนบรนดิคิลิบีซาบมันนบรดุเนียปูราบราดิคานิชนะมูฮันฟีลกรีนะไอ้ดูกันสับดูโซเชียลสติกมาบราหุยชินะอะไรอีดูกันคิดเดียวหัวบัวสรมลากูทารุตังหุยใจนะอีน่าอีน่ามันนกิลลูปาบุลลิมอนนาทากาลาบีหุยใจมูจินฟอร์เอ็กซัมเปิลมูจินบีอาจีปีริใจเซมูจินบีมูจินลาแซนด์ดินนับกินจุลานะคาปูริคลาจุลาเชมูจินมันนกิใจกินลูกปาบุลลิบีคอมฟอร์ทเบิลนหัวหัวละกาลีฮิลล็อกปอบวยนับิโคบอปาร์เรตต์
1: ค่อย
0: อิน
1: ค่
0: ก
1: อ
0: าย ลากาไอโซเลชันบีหุยจับว่าอารมณ์บิชิมันนู้ดกิดาพีริดหัวอินี่สติกมานะสติกมาบดังหุยใจโอ้ลิกิงนะสปอตติ้งอีตัวกันสับปะสติกมาหุยใจดูปะอากิควานิชนะกามดีบีน่าจับว่าสกูลดีบีน่าจับว่าอารมณ์คอร์ลากาคอร์ดีบีอินี่เทคิทไลท์นะอารมณ์อินเฟคชันส์บีบิชิหุยใจเด้
1: อ่ะ
0: กิดาแอคเซสนัทากิบว่ากิเดียพีริดพาวเวอร์ตี้หุยจาวะกับปุริฮีมิซามิชิกับปุริตาจุลัยอาเซอินเฟคชันฮอบุลีอาเซดออีสอินเฟคชันฮอบุลีอาเซดอนะอิดุนิชินาฮอบออารอกุมบาโดอินีอันไฮจินิกแมทเทอเรียลส์กันจุลาบุลีชูรุกรีบุนะบิคัสปุยซานัยคุนดูจายาเซกุติจามากรีบุดูอินีเอนี่ทิงเดซีดูจุลาบุดอนะนอยชิดิโดกุมบาโดอันแฟร์ตาริกาบิจุลาบุบารินะอินแฟคดุนียาเดอามิยันอินเดียกลาเดพีริดพาวเวอร์ดีถ้าบีน้อยเอลิบีอินอดร์พาร์ทส์ออฟเดอะเวิลด์อารมณ์อินเดียลิบีอาเซ่กิเดียมินสเตรชันชูรูกรุบอยอิทุลลากามินสเตรชันแคร์นะแอคเซสนาถ้ากันเนี่ยอามิยันอินี่ like for example even to the extent of selling our body for those access นะอิทุกันดักบีหุยใจอิทุอารมณ์กิเดียอามิยันพีริดพาวเวอร์แมเนจกรุบอยน่าพาร์เอมิซามิชิกับปุ่นจุลัยกินาจุลัยอิทุ times up the infection ตัวละมหันละปัจจุบันคิวลีลาตักพีสต็อปก็ไรเดียลาบีอาเซนะอารม month after month อามิจินการนี้ดูแมทตัวน้องบุปผาเรลีบี month after month เอกตาฮาจิราไมค์เอกตาเก100 rupees per month อุลาบุลีบีมุสกิลบีหุยใจนะพิชิมันโดอิดูลากาเบอร์เดนบีพิชิมันโนพุชครีเดอิดูบรา
2: woman time program เดียหุนิล
3: ี FM Dragoban 103 MHz. News, music, and entertainment. This is FM Dragoban. FM 103 MHz.
2: Itu Akashvani Kohima, FM Dragoban 103 MHz. Bright here, real time traffic update. Anidiyase Kohima town laga. That is 11:30 AM laga. Mankolaba lagina PHQ junction to Goletia northbound. That is niche jaganule moderate ase. আৰু চাউথ বন যোনখন ওপৰ পিনে আহি আছে ইটো বি মডেৰেট আছে কোনে জনাই দি আছে অল্টাৰনেট ৰুট চলাবলৈ মন আছে ক'লে ডেট ইজ আলাক ৰাস্তা চলাবলৈ মন আছে ক'লে অল্ড মিনিষ্টাৰ্ছ হিল টু জেল কলনি এইটো ৰাস্তা চলাব পাৰে পি এইচ কিউ জংচন পাৰ লৈ কিনে মেজৰ জংচনটো কৰিলে এতিয়া নৰ্থ বাউণ্ডে হ'লে লাইট আছে কিন্তু চাউথ বাউণ্ডে হ'লে হেভি আছে আলাক ৰাস্তা চলাবলৈ মন আছে ক'লে পেৰামেডিকেল টু টি মডেল টু আই জি এইটো ৰাস্তা চলাব পাৰে নহ'লে লেডি মাইলছ ৰোড এইটো ৰাস্তা চলাব পাৰে টিচিপি গেট পাৰ লৈ কিনে ৰাজু পইণ্ট কৰিলে এতিয়া নৰ্থ বাউণ্ড আৰু চাউথ বাউণ্ড দুয়োটা টিপি মদিৰেত আছে কিন্তু আলাক ৰাস্তা চলাবলৈ মন আছে কৰিলে টিচিপি গেট টু ৰাজু পইণ্ট চলাব পাৰে নহ'লে বক্স কাটিং টু এন এইচ এ কে টু চেঞ্চেছ পইণ্ট এইটো ৰাস্তা বি চলাব পাৰে নহ'লে ফুলবাৰী টু খচিজে গ্ৰাউণ্ড টু ৰাজু পইণ্ট এইটো ৰাস্তা চলাব পাৰে ৰাজু পইণ্ট পাৰ লৈ কিনে চেঞ্চেছ পইণ্ট কৰিলে এতিয়া নৰ্থ বাউণ্ড হ'লে লাইট আছে আৰু চাউথ বাউণ্ড হ'লে মদিৰেত আছে কিন্তু আলাক ৰাস্তা চলাবলৈ মন আছে ক'লে চেঞ্চেছ পইণ্ট টু এন এইচ এ কে এইটো ৰাস্তা চলাব পাৰে হাইস্কুল জংচন পাৰ লৈ কিনে চেঞ্চেছ পইণ্টটো কৰিলে এতিয়া নৰ্থ বাউণ্ড হ'লে লাইট আছে আৰু চাউথ বাউণ্ড বি লাইট আছে কিন্তু আলাক ৰাস্তা চলাবলৈ মন আছে ক'লে বিলি গ্ৰাম ৰোড টু ডি বি এছ চলাব পাৰে নহ'লে হাইস্কুল জংচন টু টি মডেল ৰোড এইটো ৰাস্তা চলাব পাৰে আৰু এন এইচ এ কে জংচন পাৰ লৈ কিনে চেঞ্চেছ পইণ্টটো কৰিলে এতিয়া নৰ্থ বাউণ্ড আৰু চাউথ বাউণ্ড দুয়োটা দিবি লাইট আছে কিন্তু আলাক ৰাস্তা চলাবলৈ মন আছে ক'লে টি চি পি গেট টু ৰাজু পইণ্ট এইটো ৰাস্তা চলাব পাৰে এইটো থাকিছে এতিয়া কাৰণে ট্ৰাফিক আপডেট আকৌ ট্ৰাফিক আপডেট আনি দিয়া হ'ব 12 বজিতে
4: ফুড ইনটলাৰেন্স আৰু এলাৰ্জিছ লগা চিম্পটমছ টু ভমিটিং ডায়েৰিয়া পেট বিষা স্কিন ৰাশেছ চেহেৰা জিবা আৰু লিপছ ফুলি যা শ্বাস ল'বলৈ দুখ পা খান আছে ইটো খান লগা কাৰণটো খা লোৱা কোনোবা গাঁৱতে নামিলা কাৰণে হ'ব পাৰে খা লোৱা পেকেটছতে কোনোবা ইনগ্ৰিডিয়েণ্টছ গাঁৱতে নামিলা লগা যাতে কোনোবা ইনগ্ৰিডিয়েণ্টছ গাঁৱতে নামিলা লগা জানকাৰীখন লিখি কিনে থকাটো ভাল পাৰা পুৰি ল'বি ইটো লিখাখনটো ইনিগা হ'ব পাৰে মে কণ্টেইন এলাৰ্জেন নহয় লিবি লেক্টজ ফ্ৰী গ্লুটেন ফ্ৰী খালুয়া গাউতে নামিলা খান্তু নাকি।

0: নিবি। যোন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পড়া বানা সামান খান না খাব লাগে, আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খান তো আটা ময়দা খান না খাব লাগে। খা লওয়া পড়া অ্যালার্জিক রিয়াকশন বেশি হইলে ডক্টর লগতে চাই লবি। ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড।
1: দওয়াই কিসিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লওয়া কুড়িয়া নিমিতে মানু লাগা গাঁতে বিমার কিসিম ওলাই যায়। আলাগ নহয় কিনে ক্যালসিয়াম কার্বাইড চুনটু অলপি খাইলেতো আমখান লাগা কলিজা আর দুসরা বডি পার্টস খান দিবি ক্যান্সার ওলাই যায়। কেমিক্যাল ইটুতে আর্সেনিক আর ফসফরাস হাইড্রাইড থাকে আর ইটু খাই কিনে গাঁ নিমিতে পয়সনাস হয়েছে কইলে ঘুমজোর উল্টি আর জলপি যায় আর পেট ছাতি সুকু স্কিন খান্তে জুলিয়া নিচিনা লাগে, নাক মুখ আর গলা খান্তে খুজিলি হয়, শ্বাস লোবলে দুপি পাই যায় আর মানু লাগা সুকুবি বিয়া করে দিয়ে। দাওয়াই নাচুলা টেঙা ফল খানতো সাবলে বিয়া থাকে কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খানতো ক্যালসিয়াম কার্বাইড চলাই কিনে পাকিবলে দিয়া খান হব পারে। আমাখান লাগা গাঁও নোকসান কমতি হব নিমিতে টেঙা ফুল খান খা লওয়া আগে সদায় ভাল পড়া তোলা বলে ইয়াদ করিবি। ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড পড়া পাবলিক ইন্টারেস্ট নিমিতে ইস্যু করে দিয়ে আছে।
2: WFM Dragoban 103 MHz News, Music and Entertainment WFM Dragoban FM 103 MHz
3: Ito Akashvani Kohima FM Dragoban 103 MHz pra apni gan program di thakia huni ase aru eta huni hobo Hindi film gan program live phone in program that is apni gan ফোন করব আর মানে আপনি ফোন রিসিভ করি কিনা আপনি মাঙিয়া গানা তো বাজাই দিব। সো লিসনার্স খান আপনি ডায়াল করব পারে এই নম্বরে 0370-224-3036। মো আকো একবার কই দিয়ে আছে 0370-224-3036 এই নম্বরে আপনি ডায়াল করেছি গেলে মানে আপনি ফোন তো রিসিভ করি কিনা আপনি কি গানা শুনবলে মন আছে মানে এই বাজাই দিব। আর আপনি ফোন করি কিনা এই গানা মাঙিয়া দিনতে আপনি জানি থাকিবি গানা লাগা ফিল্ম লাগা নাম আর গানা টাইটেল এটুবি ঠিকঠাক জানি না কই দিলে আমি এখানে বি আরাম হব বিচার বলে কই না। সো লিসনার্স খান আপনি লাগা ফোন কল রুখি থাকা তেমনি মই পইলা গীত একটা বাজাই দিয়ে আছে জুবিন নটিয়াল লাগা ওয়াসে আছে ফিল্ম আছে জাংলি

0: हेलो
1: हेलो
0: हेलो,
1: नमस्ते नमस्ते
0: नमस्ते नमस्ते। अच्छा
1: नमस्कार। মই জামজি চক্রবর্তী কথা পাতিছি।
0: চক্রবর্তী,
1: এতিয়া মই অসমৰ পৰা কথা পাতিছো। অসম
0: আসাম
1: ৰাজ্য
0: আসাম পৰা।
1: অসম ৰাজ্য শিৱসাগৰ জিলাৰ পৰা কথা পাতিছো
0: অকে।
1: আপোনাৰ।
0: আচ্ছা আচ্ছা, আপোনাৰ নামটো কি কৈছিলে?
1: মোৰ নামটো হৈছে প্ৰেমজিৎ চক্রবর্তী।
0: প্ৰেমজিৎ চক্রবর্তী।
1: প্ৰেমজিৎ চক্রবর্তী
0: আচ্ছা আচ্ছা, তো আপনি আজি কি গানা শুনি বলে মন আছে?
1: ওই গীত শুনিব, মুভি নামটো হৈছে হাম তোমারে সনম।
0: হাম তোমারে সনম,
1: তনুনিগম গীতটো গাইছিল। গীতটো হৈছে কবি দা মঞ্জুরা লিয়া, কবি বন মঞ্জুরা লিয়া।
0: একবার মই সাজ দে বিচার গো দে।
1: কবি বন মঞ্জুরা লিয়া, কবি দা মঞ্জুরা।
0: হাম তোমারে হে সনম, না
1: হাম তোমারে হে সনম।
0: গানালা নামটো কি আছিলে?
1: গানের নামটো সনি নিগম, আওয়াজ সনি নিগম গীতটো গাইছিল।
0: খয়া খয়া সনু নিগম লাগাতো আছে ইয়াতে। দিল তোর আয়া
1: কবি দামন জুড়ালিয়া, গানাটো
0: কোনটো?
1: কবি বন বন জুড়ালিয়া, কবি দামন জুড়ালিয়া।
0: কবি ইটো ইনকাতো নাই ইয়াতে, কিন্তু সব কুছ ভুলা দিয়া এনেকা আছে। আৰু খয়ে খয়ে ইটোৱে আছে, সোণ নিগম লগাব আছে ইটো ফিল্ম দি না। দিল তোৰ আয়া ইটোৱে আছে। ঠিক আছে, সব কুছ ভুলা দিয়া ইয়ে লগা দেগা হমে।
1: ঠিক আছে,
0: বহুত লম্বা হে লেকিন কাটনা পড়েগা।
1: আমার লগা শুনিব গানটো।
0: ওকে, ডেডিকেট কৰিবলৈ আছে না কোনোবাকে?
1: প্ৰথমতে আপুনি শুনিব।
0: অ'কে, থেংক ইউ।
1: অভিনয় ডাঙৰী শুনিব, অনুপ কুমাৰ শুনিব, মিথুন চক্ৰৱৰ্তী শুনিব,
0: অ'কে,
1: অমল বসুমতাৰী শুনিব। এতিয়া মুহূৰ্তত আকাশবাণী পুহিমা যিসকল হিতা বন্ধু টুইন কৰি আছে প্ৰগ্ৰামটো শুনিছে, সকললৈ শুনিব।
0: অ'কে,
1: আপুনি ভাল থাকিব।
0: অ'কে,
1: হিতা বন্ধু ভাল থাকিব। নমস্কাৰ, ধন্যবাদ।
0: অ'কে, নমস্কাৰ, আপুনি বি ভাল থাকিবি দে। ৱেল লিষ্টনাৰ্ছ, কেন ফাৰ্ষ্ট কল আহিছে এতিয়া। ফাৰ্ষ্ট কল হয়তো গানা মাঙি আছে, সোণ নিগম লগা ৱাস্তে আছে, আৰু ফিল্ম লগা নাম আছে হাম তোমাৰে হে সনম।

0: हेलो।
1: नमस्कार सर,
0: नमस्कार नमस्कार।
1: कनेगा चेहो
0: ভাল আছে তো? আপনি কিনে গা?
1: মই বি ভাল থাকিছে স্যার। অমল বসুমতারী কই থাকিছে।
0: অমল কিনে গা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ভাল আছে।
1: এইতো এতিয়া তো বহুত গরম হয় কেনা আছে, ডুব দেখাই আছে তো।
0: ও যেতে বি গরম আছে আজি তো।
1: হয় হয় হাজিরা বিল থাকিছে, সাপাত চিনি থাকিছে বাগানতে।
0: ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: হয়
0: খেতি
1: এখানকে
0: শুরু
1: কাম
0: হয়েছে?
1: করি।
0: খেতি শুরু হয়েছে নাকি?
1: হয় তো হয় হয়
0: ও
1: পানি হয়ে যাইছে তো, তার খেতি বি শুরু হয়ে যাইছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো
1: আজি সানাম মুভি থাকিছে নেকি স্যার?
0: সানাম
1: হয়
0: সানাম চাই চাব দে মই দে।
1: হয় হয় চাই চাব।
0: সানাম এনেকা তো নাই, সানাম রে আছে, সানাম হার যাই আছে, কিন্তু সানাম তো নাই, সানাম একলা তো নাই।
1: মিত্রদন্ড আছে নেকি?
0: মিত্রিউ
1: মিত্রদন্ড মিত্রদন্ড মিত্রদন্ড
0: মৃত এম আর টি মৃত্যু দাতা আছে ওই।
1: এইটোহে আছে
0: ওই,
1: এইটো নহয় স্যার।
0: মৃত
1: চন্দ্রমুখী থাকিছে নেকি? চন্দ্রমুখী
0: মৃত্যু দাতা এইটো আছে তো, মৃত্যু দাতা আপনি মাঙি আছে না, এইটো কি
1: এইটো নহয় নেকি?
0: নহলে কোন তো?
1: মৃত্যুদান
0: মৃত্যুদান
1: হয়
0: মৃত্যুদান তো নাই ওলা।
1: হয় হয় তো চন্দ্রমুখী হব নেকি চাই চাব।
0: চন্দ্রমুখী চন্দ্রমুখী নাই, চন্দ্রমুখী বি নাই।
1: ও চন্দ্রমুখী বি নাই তো খাকি হব, খাকি
0: খাকি তো থাকে নিচিনা আছে দেখ।

0: हेलो।
1: हेलो
0: हाँ
1: हेलो,
0: हेलो।
1: नमस्कार सर।
0: नमस्कार नमस्कार।
1: নাওজান গোলাঘাট আসাম পৰা কৈছিলোঁ।
0: আচ্ছা আচ্ছা, আপোনাৰ নামটো?
1: শ্ৰী কৰণ গগৈ।
0: কৰণ গগৈ। আচ্ছা, যিটো আপোনাৰ আৱাজ বি শুনিছে।
1: হয় হয়, ইমান ট্ৰাই কৰি থাকে হ'লে আজি সোমাইছে, আৰু আগতে একদিন সোমাইছে দেই।
0: আচ্ছা আচ্ছা, আজি কি মুভি শুনিবলৈ মন আছে?
1: এইটো মেৰে জীৱন সাথীগা, এইটো নতুন আলা আছে ন?
0: মেৰে জীৱন সাথী।
1: হয়,
0: আচ্ছা, মেৰে জীৱন সাথী পুৰণা ওলাটো আছে তো, নতুনটো নাই?
1: নতুনটো নাই।
0: হয়
1: তো, আদমি খিলোনা হে আছে,
0: আদমি খিলোনা হে থাকিব নিচিনা,
1: আদমি খিলোনা হে,
0: আদমি ও আদমি আদমি খিলোনা হে, ওইলি একটা গানাই আছে এতে।
1: কোনটো আছে স্যার?
0: বহুত জাতা জাততে হো প্যার,
1: টাইটেলটো নাই না? টাইটেল সংটো আদমি খিলোনা,
0: এটু তো নাই।
1: আচ্ছা, এটো এটিকে নলে এটো বনাই সিলিপ তুম লাগা কুমার সানুলে আওয়াজ আছে না?
0: সিলিপ তুম
1: হয় উপরে বালা আপনি সাথ হে।
0: আচ্ছা আচ্ছা, এটু বাজাই দিব পারবো, সিলিপ তুম তো আছে।
1: আছে স্যার, এটো
0: আছে আছে, সিলিপ তুম তো আছে।
1: এটো মহিলা সাথী আছে, সাথী খান কে নাম লই দিব একবার।
0: একবার লই দিবি, ঠিক আছে।
1: হয় শুভম আছে,
0: ওকে,
1: বিটু আছে, রাজু আছে,
0: ওকে,
1: বলরাম আছে,
0: ওকে,
1: ভোলা পান দোকানী আছে,
0: ওকে,
1: সন্তোষ দে আছে, আর সব শুনে থাকা সাথী খান।
0: ঠিক আছে ঠিক আছে
1: ঠিক আছে,
0: ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। লিসনার্স কান এতিয়া শুনিব আপোনালোকে কুমার শানু লগা ফিল্ম আছে সিৰ্ফ তুম।

0: हेलो।
1: हेलो।
0: हाँ
1: नमस्कार नमस्कार नमस्कार।
0: ओके नमस्कार। रमेश पत्रो ना?
1: হয় হয় হয় হয় হয়
0: আজ কি গানা শুনিব?
1: কালা বাজার হব। কালা বাজার
0: ফিল্ম নাম কবি তো বল বড়া।
1: ফিল্ম নাম কালা বাজার।
0: কালা বাজার
1: হয় হয়
0: কালা বাজার কালা বাজার নাই ও
1: নাই
0: হয়
1: লাভলা হব। লাভলা
0: মানে
1: লাভলা ফিল্ম নাম লাভলা।
0: লাভলা
1: লাভলা এল এ ডি এল এ
0: এল এ বি এল এ
1: এল এ ডি এল এ
0: লাটলা লাটলা। আচ্ছা আচ্ছা লাটলা লাটলা ভি নাই ও
1: লাটলা নাই
0: ওই
1: জেসে কো তেসা
0: থাকে দে মই কালা বা কালা বাজার আছে ইতা পাইছে পাইছে কিন্তু হনি বল আছে কালা বাজার
1: পয়সা বলতা হে
0: পয়সা বলতা হে কালা বাজার তে ऐसा बोलता है तू नाई खोया खोया से अपनी तो हर हर आ एक ना
1: अच्छा खोया खोया चांद भोला आसमान क्या बजाय।
0: अच्छा मोहम्मद रफी लगा ना।
1: हाँ
0: ठीक है बजाय दी
1: और डेडिकेशन मैं लगते आसे रुनु पात्र लाकी लावण्य
0: ओके
1: मोर लगते होनी आसे और डेडिकेशन थाकिबो पहिला आपुनी के
0: ओके थैंक यू।
1: তার পিছত আহিব ভাইকন মুন্ডা অমল বসুমতারী বিমল বসুমতারী
0: ওকে
1: যোগেন্দ্র রংপি সীতারী রংফার
0: ওকে।

0: দুজন হয়েছে হেমরিকা টিমংকি রকুবেলে মেথা দুর্গেশ নাগানপুরি সুপাগে জমির
1: ওকে
0: অঞ্জলি বসুমতারি
1: ওকে
0: আর শুনি থাকা সব সাতিবান খানকে ডেডিকেশন দিবি
1: ঠিক আছে ওকে থ্যাংক ইউ দে রমেশ পাত্র
0: ওকে থ্যাংক ইউ
1: ওকে থ্যাংক ইউ লিসনার্স খান এটা শুনব মোহাম্মদ রফিলগা ওয়াস্তে ফিল্ম আছে কালা বাজার

0: FM 드래곤밴 103 MHz News, Music and Entertainment FM 103 MHz
1: Good afternoon, listeners. Itu Akashvani Kohima FM Tragoban 103 MHz. Itu shuru kuri diya si mohanla second transmission. Aro first day ani diya si apne hanla traffic update Kohima town karni. Tidu 3 baji laga traffic update ase. Aro mohani North Kohima kuna kushukuli du. Itu Nagaland Civil Secretariat la rasta fani kuya si. Aro South Kohima kushukuli du. PR Hill la rasta fani kuya si. তো এতিয়া মান মংখলা বা পি এইচ কিউ লা রাস্তা ফানি চাইছি কলিদো নর্থ তে তো ট্রাফিক এতিয়া ভারী আছে সাউথ তে হইছে হলে ট্রাফিক তো ঠিকঠাক আছে মানে মডারেট আছে তো দুসরা রাস্তা লব কলিদো অল মিনিস্টার্স হিল টু জেল কলোনি ইদো আছে আর পি এইচ কিউ জাংশন বা মেজর জাংশন দে চাইছি কলি নর্থ তে তো ট্রাফিক তো হালকা আছে হইলে বি সাউথ তে হইছে হলে ট্রাফিক তো ভারী আছে তো আলাক রাস্তা দুইটা আছে আপনি লব পারবো পুলা দে আছে পারা মেডিকেল টু টি মডেল টু আইজি দুসরা ওলা তো হবো লেডি মাইলস রোড আর টিসিপি টু রাজু পয়েন্ট লা রাস্তা চাইছি গুলে নর্থ টু দো ট্রাফিক

0: ঠিক ঠাক আছে, সাউথে হয়েছে কলে ট্রাফিক তো ভারী আছে। তো আলাগ তিনটা রাস্তা আছে আপনি আন লব কইলে, টিসিপি টু রাজু পয়েন্ট, নহেলিবি বক্স কাটিং টু NHAK টু সেন্সাস পয়েন্ট, তিসরা ওলাদ আছে ফুলবাড়ি টু খুচিজিয়া গ্রাউন্ড টু রাজু পয়েন্ট। আর রাজু পয়েন্ট বা সেন্সাস পয়েন্ট লা রাস্তা ফানি চাইছো বলে নর্থে হয়েছিলে ট্রাফিক তো হালকা আছে, সাউথ হয়েছে বলে ট্রাফিক তো ভারী আছে। তো আলাগ রাস্তা অল্টারনেট রাস্তা অফ করবো গেলে তো সেন্সাস পয়েন্ট টু NHAK এটা আছে। আর হাই স্কুল জাংশন বা সেন্সাস পয়েন্ট ইত্যাদি চাইছো বলে ইতিয়ার কারণে তো নর্থ আর সাউথে বি ট্রাফিক তো হালকা আছে। আর NHAK জাংশন টু সেন্সাস পয়েন্ট তাতে বি চাইছো বলে ট্রাফিক তো হালকা আছে নর্থ আর সাউথে বি। তো এই থাকি মহল্লা 3 বাজি লাগা ট্রাফিক আপডেট কহিমা টাউন কারণে। নেক্সট ট্রাফিক আপডেট তো মান 3 বাজি আদা দিয়ে আনি দিয়া হব, আর এই আপনি শুনি বলে পাব FM ট্রাকোপ্যান 103 MHz দি।
1: FM ট্রাকোপ্যান
2: 103 MHz,
1: news, music and entertainment.
2: This is FM Trackband.
1: FM 103 MHz.
0: Good afternoon, this is Akashvani Kohima. Now the news headlines. BJP legislature party leader Suvendu Adhikari takes oath as chief minister of West Bengal, heading first BJP government in the state. Chief Minister Nipurio congratulates Suvendu Adhikari on taking oath as Chief Minister of West Bengal, wishes him and his council of ministers successful tenure. 18.8 acres of land occupied by Assam Rifles Training Center and school handed to Airport Authority of India for development of Dimapur Airport. National Legal Services Authority is organizing second national lok adalat across the country to provide amicable settlement of disputes and reduce the burdens of courts. Pradhan Mantri Suraksha Bhima Yojana, Pradhan Mantri Jeevan Jyoti Bhima Yojana and Atal Pension Yojana completes 11 years of providing social security cover to citizens across the country. Union Minister Dr. S. Jayshankar meets Prime Minister of Trinidad and Tobago to strengthen bilateral cooperation, address flag raising ceremony. Government appoints Lieutenant General N.S. Raja Subramani as the next Chief of Defence Staff, while Vice Admiral Krishna Swaminathan appointed as the next Chief of the Naval Staff. United States wants countries in South and Central Asia, including India, to have access to the world-class technology while avoiding dependence on adversarial nations, a senior State Department official says. Rabindra Jayanti being celebrated today on Pochishe Bonshak, marking 165th birth anniversary of Rabindranath Tagore. Vice President C.P. Radhakrishnan and Prime Minister Narendra Modi offered tributes to Gurudev Rabindranath Tagore on Pochishe Boishak. In Tamil Nadu, formation of new government further delayed for want of support to form majority. National General Secretary of CPIM says it is duty of governor to invite single largest party to form government. And in IPL cricket, Rajasthan Royals to face Gujarat Titans at a Sawai Mang Singh Stadium in Jaipur at 7:30 p.m. this evening. That is all we have in this news headlines.
1: FM Trackoban
2: 103 MHz,
1: news, music and entertainment.
2: This is FM Trackoban.
1: FM 103 MHz.

মুরগি ঠিকঠাক পালিনে লাভ পাবলে আছে বলে তো তার হেলথ এটু বি সাবলে দরকার আছে। মুরগি হান বিমার না লাগিছে বলে তো খেতে বাড়ি করিয়া মানুষ হানতে হলে তো লাভ বেশি পায়। পোলট্রি লা মুরগি এইটু হানতে বেশিরভাগ তো হলে ভাইরাল ব্যাকটেরিয়া ফাঙ্গাল প্যারাসাইটিক আর ঘাউদে নিউট্রিশন কমতি হয়ে যাওয়ার বিমার কিসিম কিসিম উলায়। এইটু নিমিতে সময় সময় দে টিকা লাগাবলে দরকার আছে। আর ভাইরাল লাগা বিমার যাইনে নিউকাসল ডিজিজ মারেক লাগা বিমার গুম্বারো লাগা বিমার ফল পক্স এই হানবা বাঁচাবলে নিমিতে টিকা মারি দিবলে দরকার আছে। আর ফল কলেরা ক্রনিক রেসপিরেটরি লা বিমার ই কলি ক্লোস্ট্রিডিয়াল কোসিডিয়াল ইনফেকশন এই হানবা বাঁচাবলে নিমিতে যাই কিনে ভেটেরিনারিয়ান লগতে সুদাসুদি করবলে লাগে। আর যদি মুরগি খান কোনবা বিমার আছে বলে তো এই খান তো উলাই কিনে একদম আলাগ জায়গাতে রাখি দিবলে লাগে। পেট টেকেরা বহি যা এইটু রুখাবলে নিমিতে ডি ওয়ার্মিং বি করবলে লাগে। খা লওয়া লা পানি খান দে ভিটামিনস আর মিনারেলস এই খান বি মিক্স করে কিনে সময় সময় দে খেলাবলে দরকার আছে। আগে তে কোয়া নিচনা মুরগি পালিয়া সময় দে তার লাগা জাতি সবসে আগে ভাল জাতি খান চাই কিনে বিমার সিমার ফাট ফাট না লাগিয়া জাতি খান আর পালি বলে আসানি খান দানা ওসরে থাকিয়া এই খান খাব পারিয়া এই জাতি চাই কিনে পালি বলে লাগে। আর তার লাগা ঘর এই বি চাই কিনে ঠিকঠাক বানাই কিনে রাখবলে দরকার আছে। আর মুরগি খান আন্ডা দি থাকিয়া লাগা সময় দে ম্যানেজ করবলে এই জানিবলে দরকার আছে। আর খালি এই নহি কিনে তার লাগা দানা আর নিউট্রিশন এই সাবলে দরকার আছে। আর মুরগি খানগে বিমার না লাগিবলে নিমিতে সময় সময় টিকা মারিব আর খালি এই নহি কিনে ডি ওয়ার্মিং করে দিবলে দরকার আছে।

গ্রাউন্ডনাট বাদাম ইটি তো হইলে তো অয়েল সিড ক্রপস খান লাখা মাঝে আর ফুড গ্রেনস খান মাঝে সব সেট দরকার ক্রপ একটা আছে আর বাদাম তো হইলে তো গরম জায়গা আর অল্প ঠান্ডা জায়গা এই খান দিবি লাগাও পারিয়া লাগা আছে আর গ্রাউন্ডনাট তো হইলে তো একটা সবসে কিমতি ক্যাশ ক্রপ এই আছে আর এই হইলে তো খেতে বাড়ি করিয়া মানুষ বেশি তো হইলে তো তার ইকোনমিক আর নিউট্রিশনাল ভ্যালু নিমিতে লাগাই থাকে বাদাম তো হইলে তো দুঃখী পাই থাকি মানুষ লাগা আলমন্ড ইনিয়াবি মাতি থাকে আর ইয়াতে 45-60% তেল থাকে 25-30% প্রোটিন 20% কার্বোহাইড্রেট আর 5% ফাইবার আর এশ ইনিয়া থাকে এই নিমিতে আমি মানুষ লা নিউট্রিশন লাগি যা ইয়াতে বেশি কন্ট্রিবিউশন দি থাকে বাদাম দে ভিটামিন ই কে আর বি ইটু পাই আর সিরিয়ালস খান লা ভিতরে বাদাম দে সবসে বেশি থিয়ামিন লাগা সোর্স পাই আর নাইসিন ইটু বি পাই থাকে আমি হান লা দেশ দে 11 স্টেটস তে লাগাই থাকে আর তার লাগা প্রোডাকশন আর প্রোডাক্টিভিটি গ্রাউন্ডনাট তো হইলে তো 4.56 মিলিয়ন হেক্টরস ইমান আছে একটা হেক্টরে 1486 কেজি ইমান উলাই থাকে আমি হান লা নর্থ ইস্ট রিজন দে বাদাম লাগা খেতে বাড়ি আগে লুই যাবলে নিমিতে আর তার লাগা প্রোডাকশন আর প্রোডাক্টিভিটি উঁচা করবলে নিমিতে নতুন ক্রপ ভ্যারাইটি জাতি আর ভাল এগ্রোনমিক ম্যানেজমেন্ট আর মার্কেটিং এইটু আনবলে দরকার আছে খারিফ সিজন দে তো হইলে তো মহান ICGS 76 ICGS 44 BAU 13 গিরনার 1 OG 52 1 এই জাতি খান লাগাই থাকে আর রবি সিজন ঠান্ডা দিন লা সময় তো ICGS 76 OG 52 1 ICGS 44 আর গিরনার 1 এই খান লাগাই অরুণাচল প্রদেশ তো হইলে তো ICGS 76 গিরনার 1 CSMG 84 1 GPBD 4 এই হইলে অরুণাচল প্রদেশ লাগাই থাকে বাদাম তো হইলে তো মাটি হালকা থাকে পানি জমা নোহা আর লুজ থাকে ইনিয়া জায়গাতে ভাল পড়া ওলাই আর ক্যালসিয়াম বেশি থাকে pH 5.5-7.0 ইমান থাকে জায়গা আর মৌ অলপ সলপ থাকে ইনিয়া জায়গাতে বেশি ভাল পড়া ওলাও পারে আর আমি হান লা নর্থ ইস্টার্ন রিজন দেতো সব জায়গাতে বি মহান লাগাব পারে একটা ক্রপ আছে বাদাম লা বিজন তো হইলে তো যাই কিনে বরখুণ পানি ঘিরিয়া লাগা সময় 15 জুলাই পরা 15 অগস্ট ইটু লা মাজুদে বিজন তো হালিয়া শুরু করব পারে আর রবি মানে ঠান্ডা দিন লাগা সময় তো হইলে 15 সেপ্টেম্বর পরা লই কিনে 15 অক্টোবর।

0: FM 드래그밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠.
1: Good evening, listeners. It's 5 p.m. by the studio clock, and here we are with your final traffic update for Kohima Town. So, if we say North Kohima, we are referring it towards the Nagaland Civil Secretariat, while for the South Kohima, it is towards the PR Hill Road. So, if we look at the route from Mongkola to PHQ Junction, the status of the traffic right now at northbound is moderate, so is it in the southbound. And there is an alternate route that you can always opt for, that will be All Ministers Hill to Jail Colony. From PHQ Junction to Mazur Junction, the status of the traffic for both the north as well as the southbound is heavy at this hour, so you can always opt for an alternate route. There are two routes. One is paramedical to T-model to IG. Second one is Lady Miles Road. From TCP to Raza Point, the northbound is heavy while the southbound is moderate. There are three alternate routes that you can opt for. One is TCP Gate to Raza Point. Second is Box Cutting to NHAK to Census Point. The third one is Pulbari to Kuchizia Ground to Raza Point. And if you take a look at the route from Raza Point to Census Point, the north as well as the southbound is moderate at this hour, and the alternate route is Census Point to NHAK. And from High School Junction to Census Point, the north and the southbound are both light. And so is the route from NHAK Junction to Census Point. The route is light for both the north and the southbound. So that is the last traffic update for the second transmission. We shall begin with our traffic updates tomorrow again at 10 a.m. So we wish you all have a safe ride, a happy ride, a smooth ride out there, and stay connected, stay tuned with FM Dragoban only at 103 MHz.
0: FM Dragoban
2: 103 MHz.
0: News, music, and entertainment.
2: This is FM Dragoban.
0: FM 103 MHz.
3: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাটু বেশি হয়ে যায় আছে, স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগায় মাজতে ইটু খাটু গাও নিমিতে ভাল নাই, কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায়, কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে। রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। ইটু বেশি খাটু ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁতে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি, নারিয়াল পানি, সুগার ফ্রি স্মুদিস আর

0: fresh fruit juice khan khaile bhal ase juntu khan khabole bi bhal ase aro healthy bi ase itu jankari di ase food safety nagaland department of health and family welfare fry kuria homoy tel laga bishi properties khan bodli hoi jay aro eke tel tu bar bar cholaile total polar compounds tpc tu banai jay itu compounds khan tu kau karone bi ase aro itu para kisim bimari ulai de juntu khan ase hypertension atherosclerosis alzheimer's disease aro liver bimari consumers khan laga health tu bachai kina rakhibo karone fssai para tpc laga limit tu 25% rakhi kina ase aro itu limit uporte vegetable oil tu na cholabo lage apuni laga health tu bachai kina rakhibole itu kodom khan lobi fry kuribole vegetable oil hi cholabi pariyata cooking oil tu ekbar hi cholabi খালুয়া ফ্রাই কুড়ি কেনা বাচিয়া তেলটু ফিল্টার কুড়ি কেনা খালি একবার হি চলাবি বাচি কেনা থাকা তেলটু দুই দিন ভিতরতে চলাই লবি সবজিটু কমটি টেম্পারেচারতে ফ্রাই কুড়িবি তেল গরম কুড়িয়া সময়তে তেল পাড়া ধুঙা উলাব না দিব লাগে ফ্রাই কুড়িয়া সময়তে খালুয়া টুকরা খানটু কালা নোহা আগেতে বারবার উলাই থাকিবি ফ্রাই কুড়িবলে কারণে ফ্রাইয়ার নহলিবি স্টেইনলেস স্টিল বর্তন হি চলাবি টেস্ট আর গুণ বিয়া না ওলাব কারণে লোহা লাগা কারাই খান হি চলাবি ইটু জানকারি দি আছে স্টেট ফুড সেফটি অথরিটি Department of Health and Family Welfare.
1: WFM Tragoban.
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Tragoban.
1: FM 103 MHz.

0: FM 드래곤밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 드래곤밴 FM 103 메가헤르츠
1: Dear parents and students, free admission are now open for the 2026 session at Oriental College Kohima. Limited seats on a first-come, first-served basis. The college offers FYUGP courses in BA Economics, Education, English History, Sociology, Political Science, Philosophy, Tenide, Mass Communication, and BCom. Merit and special category scholarships are available along with 20% tuition fee concession for children of full-time church workers. For admission, contact 7005-08-0004 or 7005-63-7756 or visit East Circular Road, Sikazu, DKL, Kohima Village. Oriental College, Kohima. Building bright futures through quality education.
2: Food intolerance are allergies laga symptoms too. Vomiting, diarrhea, pet bika, skin rashes, chehara, jiba aro lips phulija, sas lobole duk pa khana se. Itu khan laga karan tu, kha lua kunba gaute namila karune hobo pare. খালুয়া প্যাকেটস তে কোনবা ইনগ্রিডিয়েন্টস গাউতে নামিলা লাগা জানকারী খান লিখি কিনা থাকাতু ভাল পারা পুরি লবি ইটু লিখা খানতু ইনিগা হবো পারে মে কন্টেন্ট অ্যালার্জেন নহলেবি ল্যাকটোজ ফ্রি গ্লুটেন ফ্রি খালুয়া গাউতে নামিলা খানতু নাকি নিবি জুন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পারা বানা সামান খান না খাব লাগে আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খানতু আটা ময়দা খান না খাব লাগে খালুয়া পারা অ্যালার্জিক রিয়াকশনস বেশি হইলে ডক্টর লগতে চাই লবি ইটু জানকারী দিয়ে আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড
3: কুমচিন চাকি ইনিল এইচ আই ভি এন এইডস ইয়েজা খেটনে কিনে নে চিগজিন খলো এইচ আই ভি কসমি সুশ এন বানা চিপিউ চিন কিউ আনি
4: আইজ হিপ অফ খলো আকমলাল সুকস আকিরতি আশেজ দুচা কিউ এন কতাও মিশি কমলাল কা খলো এইচ আই ভি কসমি জুকনাথা এন কথালিয়া তামুন কিউ আনি
3: নিঙু ককটা লেকটা কাহা কিউ ইয়ে খাশি খেনি নল
4: আসাই পয়ে নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি বেচো নংলাও সেরচানি
5: ইংগাদা এইচ আই ভি এলানি এইডস টংলান শি শিকো আজান জো থংনি নিসি তারো দিংচি ইয়াকচিয়া এইচ আই ভি নচো নরি না কথা কো কিয়ন জং এলান উসি খমচো সানজো পিয়াবানা
6: শিকো শি ইয়াকচিয়া এইচ আই ভি নচো নরি চো কিয়ন জং খাপেনি লিছোপেনি ওসি ওকো ভালাই লানলো ছাকুঙ্গোঙা সংগিও জং খানালা
5: ছাকতাং গুংতা নলি না ভানদাও কালো
6: নচিচান্দা সংজো নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ইয়াকচিয়াং দে পিয়ালা
7: মেতে গোর নি দে এইচ আই ভি মু এইডস প্রিভেনশন মু কন্ট্রোল অ্যাক্ট তেজে নে কেনা মু গ্রেট না তিজে থেজো এইচ আই ভি মু কা মু খ ক বা কো ইয়ো ক দনা খাস
8: ক ইয়ো থেজো হিয়ো বা হরি ঠক ক ফুল হাসে ক ফুল সিরোপে ক তো দারো জে কল মরি মাত্র ছয়ি ক থি থেথি কল লাট্রে মরি মেশু ট্রে ক তা কো খাই ক তো লা থিস
7: সনা উ কো থেকে মো চে জ পথি খে

0: গুড ইভিনিং, এইটো আকাশবাণী কহিমা সামলাগান আগামিজ খবর লগিন আইসে আকমদং বিলা হেডলাইন্স এডভাইজার কুতেজক মোপারা সচ্চাই শান্তি আর আগে বড়িয়া সোসাইটি বানাবলে মাতিছে। নাগা পিপলস ফ্রন্ট সেন্ট্রেল ফার্মার্স উইং পারা ইটু মহিনা 11 তারিখ পারা স্টেট ওয়াইড এপ্রিসিয়েটিভ ইনকোয়ারিটর থাকিবলে আছে। শুভেন্দু অধিকারী ওয়েস্ট বেঙ্গল লগা সবসে পহিলা বিজেপি চিফ মিনিষ্টার হয়েছে। নাগাল্যান্ড চিফ মিনিষ্টার নিফিরো পারা আধিকারিকে খুশি সালাম জানাইছে। আর ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি পারা দেশপুরাতে 2026 লাগা সেকেন্ড ন্যাশনাল লোক আদালত অর্গানাইজ করেছে। এতিয়া পুরা খবর। এডভাইজার ফর সিভিল এডমিনিস্ট্রেশন ওয়ার্কস ডিভিশন এন্ড টেক্সেস নাগাল্যান্ড কুতেজো খমপারা আজি দিন স্টুডেন্টস আর ইউথ খান কে একটা সচ্চাই শান্তি আর আঁকি বরিয়া সোসাইটি বানাবলে কারণে মদত করবলে মাতিছে। শ্রী খাম পঞ্জাবারে গুয়াহাটিতে চাকিসং স্টুডেন্টস ইউনিয়ন গুয়াহাটি লগা 25th এনিভার্সারি কুশিমানাতে বাদ করেছে। এতিয়া মডার্ন দুনিয়া লগা ডর হয়ে থাকিয়া কম্পিটিটিভ নেচার ওপর জানাই কিনা তাই পারা কুছে কি এডুকেশন এমপ্লয়মেন্ট ফার্মিং অন্টারপ্রেনারশিপ এনেকা সব ফিল্ডস খানতে এতিয়া মন দিয়া প্রেজারভেরেন্স আর মেহনত করিয়া কাম মাঙি আছে। শ্রী কামো পারা কুছে কি ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়াতে এন্টারটেইনমেন্ট আর বেশি ধ্যান দিয়া পারা সিরিয়াস লার্নিং আর ডিপ থিঙ্কিং তো বদলি করে দিয়ে আছে। আর ফোন বেস্ট চাইল্ডহুড খান পারা ইমোশনাল সাইকোলজিক্যাল আর মেন্টাল স্টেবিলিটি এফেক্ট করে আছে। নর্থ ইস্টে গুয়াহাটি তো একটা মেজর সেন্টার আছে কই কিনা এডভাইজার পারা স্টুডেন্টস খানকে মৌকা পাখান উঠাবলে কম্পিটিটিভ কারণে কম্পিটিশন কারণে তৈয়ারি করবলে আর অন্টারপ্রেনারশিপ বিচার বলে মন ডর করেছে। নাগা পিপলস ফ্রন্ট এন পি এফ সেন্ট্রেল ফার্মার্স উইং পারা আজি খবর জানাইছে কি তাই পারা এই মহিনা 11-25 তারিখ তাক একটা স্টেট ওয়াইড এপ্রিসিয়েটিভ ইনকোয়ারিটর রাখবলে আছে। এই খবর তো কইমাতে এন পি এফ সেন্ট্রেল হেডকোয়ার্টার্সতে একটা প্রেস কনফারেন্স সময় জানাইছে। মিডিয়াকে বাদ করে কিনা এন পি এফ সেন্ট্রেল ফার্মার্স উইং লাগা প্রেসিডেন্ট ওয়াই ভিকহু সুও পারা কৈছে কি এই তোর তো নাগাল্যান্ড পুরা লাগা এগ্রিকালচারাল কমিউনিটিস খানকে লগ করবলে আর ফার্মার্স খান পারা দিগদারি সামনা করিয়া গ্রাউন্ড রিয়েলিটিস খান বুঝি পাব কারণে ধ্যান দিয়ে আছে।
1: Across Nagaland, many farmers and entrepreneurs have demonstrated exceptional initiative with or without government support. Villages are celebrating their agricultural heritage food festivals featuring local

সেই সুবো পারা জানাইছে কি তো পারা নাগা ফার্মার্স খান যুন বেশি ভালকে কাম করে আছে তাইখানকে বিচার বলে আর তাইখান লাগা মেহনত দেখে পাব কারণে চাই আছে এই ফার্মার্স উইং পারা কৃষি বিজ্ঞান কেন্দ্র আর এগ্রি এন্ড এলাইড ডিপার্টমেন্টস খানতে অফিসার্স খানকে লগ করে কিনা তাইখান লাগা হিসা আর মদত করে খান ওপর জানি পাব কারণে লগ করি বলে দি তৈরি করে আছে বিজেপি লেজিস্লেটিভ পার্টি লিডার শুভেন্দু অধিকারী পারা স্টেট লাগা বিজেপি সরকারি হেড করি কিনা আজি ওয়েস্ট বেঙ্গল লাগা চিফ মিনিষ্টার এনেগা ওয়াদা লুইছে গভর্নর আর এন রবি পারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডস কলকাতাতে অফিস এন্ড সিক্রেসি লাগা অট এডমিনিস্টার করেছে চিফ মিনিষ্টার লগতে পাঁচটা কেবিনেট মিনিষ্টার পারা ইটু অট লুইছে ইটু সময় নাগাল্যান্ড লাগা চিফ মিনিষ্টার নিফিউরিও পারা শুভেন্দু অধিকারীকে তাই ওয়েস্ট বেঙ্গল লাগা চিফ মিনিষ্টার এনেগা অট লওয়া ওপর খুশি সালাম জানাইছে একটা সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীরিও পারা তাই আর তাই লাগা কাউন্সিল অফ মিনিষ্টার্স খানকে একটা কামিয়াবি টেনিয়র কারণে সালাম জানাইছে ন্যাশনাল লিগেল সার্ভিসেস অথরিটি NALSA পারা দেশপুরাতে আজি এদিন 2026 লাগা সেকেন্ড ন্যাশনাল লোক আদালত তৈরি করেছে আকাশবাণী নিউজ কে বাদ করি কিনা মেম্বার সেক্রেটারি NALSA সঞ্জীব পান্ডে পারা কৈছে কি ইটু ইনিশিয়েটিভ পারা পার্টিসিপেটরি আর পিপল সেন্ট্রিক মেকানিজমস খান লগতে কোর্ট খান্তে লড়াই খান ওপর ঠিক ফেস্তা লবলে আর ওজন কমতি করে দিব নিমিত্তে ধ্যান দিয়ে আছে

0: समझौते के आधार पर विस्तारित किया जाए।
1: তাই কৈছে কি লোক আদালত সময় ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেস খান চেক ডিসঅনার মামলা আর ব্যাংক চুরি হওয়া মামলা খান লগত কিছুমান ডিসপিউটস খান উঠাই আছে শ্রী পান্ডে পাড়া আর কৈছে কি 2023 পাড়া 2025 ভিতরতে ন্যাশনাল লোক আদালত খান বারোটা অর্গানাইজ করে কিনা আছে তাতে 26 crore কেসেস খান ডিসপোজ করে দিছে। এই আকাশবাণী কইমাপাড়া আপনি কি খবর দিয়ে আছে তাজা খবর কারণে আমি খান লাগা এক্স হ্যান্ডেলস AIR নিউজ এলার্ট আর AIR আন্ডারস্কোর কইমাতে ফলো করবি। আপনি কারণ এই খবর তো নিউজ অন এয়ার এপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কইমাতে বি শুনিব পারিব। ওয়েলকাম ব্যাক, আপনি খান সাম লাগা খবর শুনি আছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জ্যোতি বীমা যোজনা আর অটল পেনশন যোজনা পড়া দেশ পুরা মানুষ খানকে সোশ্যাল সিকিউরিটি কভার দিবলে লাগা 11 সাল পুরা করেছে। মিনিষ্ট্রি অফ ফাইন্যান্স পড়া কৈছে কি এই স্কিমস খান তো সব মানুষ খান নিমিত্তে লবলে পারিয়া ফাইন্যান্সিয়াল প্রটেকশন বড়াব কারণে ধ্যান রাখি আছে। বিশিত হইলে সোসাইটিতে কমতি সেবা পা আর ভালনারেবল সেকশনস খান নিমিত্তে আছে। এই ফ্লেগশিপ স্কিমস খান পড়া মানুষ খানকে জীবন লাগা আনসার্টেনটিস খান খিলাফ বাজাই কিনা আর লং টার্ম ফাইন্যান্সিয়াল রেজিলিয়েন্স বানাই কিনা ইন্স্যুরেন্স আর পেনশন ল্যান্ডস্কেপ তো ডর করে দিবলে ধ্যান রাখি আছে। এই স্কিমস খান অপর বাদ করে কিনা ইউনিয়ন ফাইন্যান্স মিনিষ্টার নির্মলা সীতারামন পাড়া কৈছে কি 27 crore পাড়া বেশি এনরোলমেন্টস খান পি এম জীবন জ্যোতি বীমা যোজনা পাড়া করেছে। পি এম সুরক্ষা বীমা যোজনাতে 53 crore আর অটল পেনশন যোজনার ভিতরতে 9 crore এনরোলমেন্টস করে কিনা আছে। শ্রীমতী সীতারামন পাড়া আরো কৈছে কি পি এম জে জে বি ওয়াই স্কিম ভিতরতে 10.7 lakh পাড়া বেশি পারিবার খান কারণে 21,500 crore রুপিস পাড়া বেশি ক্লেমস খান সেটল করে কিনা আছে। ইউনিয়ন মিনিষ্টার ফর মাইনরিটি এফেয়ার্স কিরেণ রিজিজু পাড়া আজি কৈছে কি ইন্ডিয়াতে পপুলেশন সাইজ নহলে রিলিজিয়াস এফিলিয়েশন থাকিলে বি কনস্টিটিউশন ভিতরে তো সব মানুষ খান একই আছে। ইউনিয়ন মিনিষ্টার পাড়া দেশতে মাইনরিটিস খান সুরক্ষা নাই কোয়া কাল্টি নেরেটিভস খান তো হটাই দিছে। শ্রী রিজিজু পাড়া ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস পাড়া টি আই এস এস আর পার্জল ফাউন্ডেশন নিচিনা নলেজ পার্টনার্স খান লগতে মিলি কিনা অর্গেনাইজ করিয়া একটা সেমিনারতে বাদ করেছে। ইভেন্ট লাগা সাইডলাইন্সতে মিডিয়ার লগত বাদ করে কিনা তাই পাড়া জানাইছে কি প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী লাগা সবকা সাথ সবকা বিকাশ লাগা ভিজনতে কোন কমিউনিটি কে বি রিলিজিয়াস নহলে কাস্ট লাগা লেন্স পাড়া চাই কিনা নাই। ইউনিয়ন মিনিষ্টার পাড়া কৈছে কি কোনবা এলিমেন্টস খান পাড়া যুন বার বার মুসলিমস আর খ্রিস্টিয়ানস খানকে তাই খান তো দেশ ভিতরে খাতারাতে আছে কই কিনা বই খেলাই কনস্টিটিউশন পাড়া সব মানুষ খানকে একই স্টেটাস দি কিনা আছে জানাই কিনা তাই কৈছে কি এই তো সাচ্চাই পাড়া বেশি দূর আছে। ইউনিয়ন মিনিষ্টার পাড়া আর ইন্ডিয়াকে ইন্ডিয়াতে মুসলিম পপুলেশন তো দুনিয়া তো সবচেয়ে বেশি একটা থাকিব কই কিনা ইন্ডিয়া লাগা বদলি হয়ে থাকিয়া ডেমোগ্রাফিক্স ওপর জানাইছে। কোভিড পেন্ডেমিক কারণে

0: বদলি লাসি নারিয়াল পানি সুগার ফ্রি স্মুদিজ আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, যুন্তু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
1: দংাই কিসিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লওয়া কুড়িয়া নিমিতে মানু লাগা গাঁওতে বিমার কিসিম উলাই যায়। আলাগ নহয় কেনে ক্যালসিয়াম কার্বাইড চুনটু অলপি খাইলেতো আমখান লাগা কলিজা আর দুসরা বডি পার্টস খান দিবি ক্যান্সার উলাই যায়। কেমিক্যাল ইটুতে আর্সেনিক আর ফসফরাস হাইড্রাইড থাকে আর ইটু খাই কিনে গাঁও নিমিতে পয়সনাস হয়েছে কইলে ঘুমজোর উল্টি আর জলপি যায় আর পেট ছাতি সুকু স্কিন খান্তে জুলিয়া নিচিনা লাগে, নাক মুখ আর গলা খান্তে খুজিলি হয়, শ্বাস লোবলে দুপি পাই যায় আর মানু লাগা সুকু বি বিয়া করে দিয়ে। দাওয়াই নাচুলা টেঙা ফল খানতো সাবলে বিয়া থাকে কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খানতো ক্যালসিয়াম কার্বাইড চলাই কেনে পাকিবলে দিয়া খান হব পারে। আমাখান লাগা গাঁও নোকসান কমতি হব নিমিতে টেঙা ফল খান খা লওয়া আগে সদায় ভাল পারা তোলা বলে ইয়াদ করিবি। ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড পড়া পাবলিক ইন্টারেস্ট নিমিতে ইস্যু করে দিয়ে আছে।
2: আঙাং HIV আসার AIDS প্রিভেনশন এন্ড কন্ট্রোল অ্যাক্ট 2017 তমজিংয়া HIV আগতর আসার HIV আকি শিরাঙাটম তমিতন কমজকা আসার ওয়াজকা আয়ুছে তিনতপালির
3: ইবা তমজংগাচাঙা HIV কদা আলির মসমসি মসে ডাক্তার ইবাদান মাবা ইয়াপা শিসালু পুশিবা তমাং আনপালোপা আসার নপোরদম নন্দপা আচা কাসাসা মাউংকা আগতে
2: টিম টিম তিনু তাংবা কেজা মালিবা নিমাকা ইয়াংতি আরো
3: ইবা তমতে চউসাইয়া নাগাল্যান্ড স্টেট AIDS কন্ট্রোল সোসাইটিয়া চাঙা সংদং।
4: রেনসচি পেটেকুরি HIV কেচু মেকা মুকি মেজে বা কেতাকো মেজকের গোলা HIV এন্ড AIDS প্রিভেনশন এন্ড কন্ট্রোল অ্যাক্ট টিচিনি কি নিদি থেনিয়ে হাও সে পারশতে
5: লিয়তকো কেফে লসকে প্র দারুকি গো মু মেছম হাতকোনু HIV থাউনু নু পুহো পেসে মুলি কি তুলা থেজু হাও সে পারশে
4: ইনকো কেচলা হনি হো ঠিকেচ বাক মো কি জ পোচ লিখে
5: দিলি হাও নাগাল্যান্ড স্টেট AIDS কন্ট্রোল সোসাইটি কি চানু ওরিয়া।
6: FM Dragoban
7: 103 MHz
6: News, music and entertainment.
7: This is FM Dragoban
6: FM 103 MHz.
8: Well, yes, ladies and gentlemen, this is your FM Dragoban at 103 MHz, broadcasting live straight from the heart of Akashvani Kohima. And it's a beautiful Saturday evening, and right now it is time for your sports program. Well, yes, ladies and gentlemen, it's time for a sports program that you'll be listening to it, and right after your sport program, we will start with your Western music show, so stay tuned with us. For now, let's enjoy this program together.

0: State Food Safety Authority, Department of Health and Family Welfare. Food intolerance or allergies laga symptoms do vomiting, diarrhea, pet bika, skin rashes, chehara, jiba or lips pulija, sas lobole dukpa khana se. Itu khan laga karan tu khalua kunba gaute namila karune hobo pare. Khalua packets te kunba ingredients gaute namila laga jankari khan likhi kina thakatu bhal para puri lobi. Itu likha khan tu iniga hobo pare may contain allergen, nohelebi lactose free, gluten free. খালুয়া গাউতে নামিলা খানতু নাকিনিবি জুন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পৰা বানা সামান খান নাখাব লাগে আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খানতু আটা ময়দা খান নাখাব লাগে খালুয়া পৰা অ্যালার্জিক রিয়্যাকশনস বেশি হইলে ডক্টর লগতে চাই লবি ইটু জানকারি দি আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড
1: Hello, good evening, my dear friends, my lovely and awesome listeners. Apni kan sobke prakam de swagat kore ase. Agashwani Kohima FM Chagoban 103 MHz te. Apni khalaga host aur dost Arjitam din logode. And once again tonight we bring you a bogey of timeless Bollywood Purani film geet. Melodies that have lived in the hearts of music lovers for generations. My dear friends, the songs are filled with romance, emotions, and the unforgettable charm of golden era cinema. So, my dear friends, ajurati to apni kan sopi lights kan olap dim kridibi, olap relax kridibi, and let this evergreen classics make your night even more beautiful. Right, my dear friends? Well, yate ami kane poila git hunikina suru kuri hobo. Ekta Matan Mohan laga soulful composition and Lata Ji's emotional singing, which made the song an evergreen favorite among lovers of classic Hindi melodies. Anbat Flimbra Huniabo, music the say Matan Mohan, lyrics Raja Mehdi Ali Khan, Gayase Lata Mangeshkar.

ওয়েল, মাই ডিয়ার ফ্রেন্ডস, লতা মঙ্গেশকর অবস্থায় আমি খান শুনি শুনি থাকি চাই আনবাত ফিল্মরা। ওয়েল, মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক, আমি কানি একটা রোমান্টিক সং শুনি আব, হুইচ ইজ ইউ নো ওয়ান অফ রেট্রো মিউজিক ফ্যান্স লাগা একটা ফেভরেট রোমান্টিক সং থাকি আছে, শুনি কিনা এনজয় করবি। গালা বাজার ফিল্মরা, মোহাম্মদ রফি অবস্থায় মিউজিক দিছে এস ডি বর্মন, লিরিক্স সাইলেন্দ্রা।

জাগা গীত গান শুনে কিনা এনজয় করে থাকবে বলে মই পুরা আশা আছে। আপনি কাল চপি শুনে আছে আকাশবাণী কোহিমা এফ এম ট্রগবান 103 মেগাহার্টজতে। আপনি খালগা হোস্ট আর দোস্ত অজিতম জেন লগতে ইয়াতে লাস্ট গীত একটা দিকে না আমি কানি দু প্রোগ্রাম শেষ করে দিয়ে যাব। একটা সফট রোমান্টিক মেলোডি আমি কানি শুনে যাব লতা মঙ্গেশকর ওয়াস্তে। মিউজিক দিছে আরতি পরমান, লিরিক্স মাশু সুলতানপুরি, ফিল্ম আছে বাহারো কে সপনে। শুনে কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

Well, my dear friends, Baharo ke sabne film laga geet hogata hai, jamara kisman purani filmi geet Golden Melodies laga playlist se this is kudiye se. Akashwani koi my FM track 1103 megahertz te. I hope this timeless songs brought joy, nostalgia and warmth to your evening. Thank you so much for tuning into our program and spending your night with us. Until next time, keep cherishing the magic of evergreen Bollywood music. 10 বজে হল কথা আমার রাত লাগা ট্রান্সমিশন বিয়ে মানে বন্ধ করে দিয়েছে আহকালে পুজোর 6 বজে রে আহকালে আমার পুজো লাগা ট্রান্সমিশন খুলে দিয়ে হব গুড নাইট টেক কেয়ার